কিছু একটা ব্যবস্থাপক করে না থাকবো তার দশ ভাইকে যদি আপনি শোনান অভিভাবক এলাকার ব্যবস্থাপক সমিতিকে জানিয়েছ এই সমিতি বা শিক্ষক